পানি কে অন্ন ভাবেন তো পাবা স্থির করতে এষ্টো দেখা হালা দেখুন ভাই সারা ভস্মচুর কই বান্ধ বন্ধু জিম্লা ছাই না উতাপতি ভিষ্ণা রাজা কাজ সে ভাই ছড়া পানি ভস্ম ভাই ভিতর আসলা গান্ধারি পানি সুরহরণ ভাই বসিও উতাপতি অর্জুন ফর্কের আর কে ভাল লাগু ভাই রাজা ইজিশিটলাই ভারে হে প্রভু সারা সারি কে ছাই না

নাতি ভয়ে নি চাকাশরি মারো নাও ভরত হো সুত হুন হাজুর কাই আই রায়ে সান জননী সমেত ভাই নিবসিয়া কৃপা খুলাই